0: 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই গছর বৃদ্ধি পাই অনুকূল হয়ে থাকে। জল নিষ্কাশন ব্যবস্থা থিবা দোরসা নিগিড়া এবং জৈবিক অংশপূর্ণ মাটি সবুঠারু ভালো হয়ে থাকে কদলী চাষ পাই। কদলী চাষ পাই মাটির পিএচ 6.5-7.5 মধ্যে রহিবা উচিত। ওড়িশারে চাষ করা যাওতবা কেতক উন্নতমানর কদলী কিসম ভিতরে রহিছি গ্রান্ড 9 রবস্টা। কদলী চাষ করিবা পূর্বরু জমিকু 2-3 ভালোভাবে চাষ করি সমতল করিবাকু হেব। 45 সেন্টিমিটর ওসার, 45 সেন্টিমিটর লম্ব এবং 45 সেন্টিমিটর গভীরর গাত খোলিবাকু হেব। খরাদিনে গাতগুলিকু 15-20 দিন খরারে ছাড়িদেবা। সাধারণত গ্রান্ড 9 কিসমর কদলী চাষ কলে গছকু গছ 6 ফুট এবং ধাড়িকু ধাড়ি 6 ফুট ব্যবধান রাখি গছ লগাইবাকু হেব। অন্যান্য দেশি কিসমগুড়িকরে গছকু গছ 7 ফুট এবং ধাড়িকু ধাড়ি 7 ফুট ব্যবধান রাখি গছ পোতিপারিবা। প্রতি গাতরে 10-15 কিলোগ্রাম গোবর খত, 250 গ্রাম সোরিষ পিড়িয়া এবং উপযুক্ত পরিমাণর মাটি মিশাই গাতকু পোতিদেবা। সাধারণত কদলী চারা চয়ন করিবা সময়রে তরবারি পত্রিয়া পুয়া চাষ পাই সবুঠারু উত্তম হইথায়। পুয়ার ওজন প্রায় 1.5-2 কিলোগ্রাম হওয়া আবশ্যক। মনে রাখা উচিত নিরোগ সমান বৃদ্ধি এবং অধিক অমল পাই টিস্যু কলচর চারা ব্যবহার করা অধিক লাভদায়ক হইথায়। কদলী গছকু অধিক পোষক তত্ত্ব দরকার হইথায়। প্রতি গছ পাই বর্ষকু থরে গছ পিছা 15-20 কিলোগ্রাম গোবর খত, 200 গ্রাম নাইট্রোজেন, 60-80 গ্রাম ফসফরস, 200-250 গ্রাম পটাশর আবশ্যকতা পড়িথায়। সারকু লগাইবার দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ মাসরে সমান ভাগরে বাটি গছমূলর কিছু দূরে প্রদান করা উচিত। কদলী গছ পাই নিয়মিত জলসেচনর আবশ্যকতা রয়েছে। শীতদিনে 7-10 দিন অন্তরে এবং খরাদিনে 4-5 দিন অন্তরে কদলী গছমূলরে পানি দেওয়া পড়ব। বুন্দা জলসেচন ব্যবহার কলে পানি ও সারর সঠিক ব্যবহার হয়ে ফল ন আসা পর্যন্ত গছমূলর বাহু থাক অনাবশ্যক পুয়াগুড়ি কাটি সফা করে দেওয়া উচিত। গছ উচ্চা হলে মূলরে মাটি দেবা, যাহাদ্বারা গছ পবনরে ভাঙ্গি যাব না। কান্দি বাহার পরে গছ ন ঢলিবা পাই বাউঁশ খুঁট দ্বারা গছকু টেকি বাঁধি দেওয়া উচিত। বর্তমান জানিবা কদলী গছরে দেখা যাওতবা রোগপোক এবং এর নিরাকরণ সম্পর্কে। কদলী গছরে বংশীচুলি রোগ দেখিবাকু মিলে। এহা ভূতাণুজনিত রোগ। এহার নিরাকরণ পাই আক্রান্ত গছকু উপাড়ি নষ্ট করে দেওয়া উচিত। ঠিক সেমিতি অন্য এক রোগ হচ্ছে পানামা উইল্ট। এই রোগ হলে পত্র হলদিয়া পড়ি শুখি যাই। এর প্রতিকার পাই কার্বেন্ডাজিম কু প্রয়োগ করা উচিত। কদলী গছরে দেখা যাওতবা এক পোক হচ্ছে কদলী পোক। এই পোক মূল ও কাণ্ডরে গাত করে গছকু ক্ষতি পৌঁছাই থাকে। এর নিরাকরণ পাই গছমূলরে নিম্ব পিড়িয়া কিংবা উপযুক্ত কীটনাশককু ব্যবহার করা যাই পারিব। সাধারণতঃ কদলী চারা লগাইবার 12-14 মাস মধ্যে ফল পাচিবা পাই প্রস্তুত হয়ে যাই। কান্দির ফলগুড়িক গোল হলে এবং শির কমিগলে কান্দি কাটিবা উচিত। প্রতি গছর হারাহারি 20-30 কিলোগ্রাম পর্যন্ত কদলী মিলিথায়। 1 একর জমিরু প্রায় 20-25 টন কদলী অমল করা যাই পারিব।
1: আজির চাষবাস কথার জাণিলে কদলী চাষ সম্পর্কে এক ক্ষুদ্র আলোচনা আলোচনা করে মৃত্যুঞ্জয় সাহু। শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী জয়পুর কেন্দ্র। এবে আসুন শুনিবা আদিবাসী সঙ্গীতর কার্যক্রম রিঞ্জোড়ি। আজ রয়েছে বন্ডা সম্প্রদায়ের গীত। পরিবেশন করেছেন সানিয়া মান্ডরা এবং সাথী।

0: চুপ চুপ কিয়ে তুমে মানে সব সভা মধ্যে পশি পাটিতুণ্ড গোলমাল করুছ বসি অতি শীঘ্র এই স্থান করে দিও খালি নইলে সমস্ত কান দেবী মোড়ি
1: আম্ভে এটারে নাটক পরিবেশন করুছ তুমে কিয়ে
0: আম্বর প্রভু অটন্তি শ্রীকংস রাজন কাহঙ্কর দ্বারপাল মনাম ভক্ষণ যাহা পায়ে খাও থাকে ন করি বিচার মাছ মাংস শুকুয়া কঙ্কড়া আবর বেঙ্গ সাপ যে এন্ডুয় কুকুড়া সহিত খাইল রাজার সেবা করই নিরতে
1: তুমে এটা কেউ কার্যের আসিছ
0: মোহর আসিয়া কার্য কুছি এবে কংস রাজা এ সভা কু বিজয় হইবে এণু করি তুমে সর্বে রহিথিব তুমি পাটি গলে নাক কান পকাইবি হাণি
2: এপরি দ্বারপালক সভাজন মানুষ সতর্ক করাইবা পরে মহাপ্রতাপি কংস রাজা নিজর মন্ত্রী পরিষদ কু সঙ্গতরে নেই সভা মধ্যকু প্রবেশ করিবা কাল বর্ণনা।

0: মারা বঞ্চন চরিত্র পূর্বেথেরা মথুরারে ভোজ বঞ্চন রাজত্ব সে বঞ্চে থিলে যে জড়ে পুণ্য যশা নরণ দিগ্বিজয় সহ নাম তাঙ্ক সুরসেন সে রাজা ওর সুজাত উগ্রসেন মহাতেজা উগ্রসেন পুত্র মুহি মহাদর্পে কংস রাজা মোর প্রতাপরে স্বর্গ মর্ত থরুছি চন্দ্র তারা সূর্য মোর আগ্রে চড়ুছি তিনি পুরে মুহি যে একমাত্র বীর প্রভাব প্রতাপী অটে কংস নাম মোর হে মন্ত্রী পরিষদ
1: মহাপ্রভু রাক্ষস কুল শেখর
0: আমার ভগ্নি দেবকীর শ্বশুরালয় গমন লাগি কি ব্যবস্থা হয়েছে মন্ত্রী বর
1: রাজাধিরাজ আপনার আজ্ঞায় রথ চালনা করি বরবধূ নেই বরপিতা গৃহের ছাড়ি আসবা নিয়ম পরম্পরাগত ভাবে চলি আসুছি এণু আপন সে শুভ কার্য সম্পাদন করিবে বলি মন্ত্রী পরিষদ প্রার্থনা করন্তু
0: উত্তম গ্রহ মানে সমস্ত আম্বর বশ্যতা স্বীকার করছন্তি এণু আম্বে সহস্তরে এই কার্য সম্পাদন কলে কৌণসি গ্রহ দৃষ্টি ক্রূর হব নাহি আম্বে এই ক্ষণ যাত্রা করিব শীঘ্র যাই সমস্ত আমার আজ্ঞা জানাই দিও
1: যে আজ্ঞা মহাপ্রভু
2: এপরি ভগ্নি ভগ্নেয়ঙ্কু রথারোহণ করাই চতুরঙ্গ বল পরিবেষ্টিত হই রাজা কংসাসুর রথ চালনা পূর্বক অর্ধ পথ অতিক্রান্ত করিবা বেড়ে এপরি শূন্য বাণী শ্রুত হেলা
3: রে কংসাসুর ন জানি তো নিজের মৃত্যুকে বহন করি মহানন্দরে যাওছু এই বসুদেব ঔরসরু দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান হই তোতে নিধন করিব এণু তু সাবধান রহ
0: রে পামর বসুদেব ন জানি মু কাল ভুজঙ্গ সহিত বন্ধুতা করিছি মোর বংশর জন্ম হই নথিলে এই দেবকীর মধ্যে শিরচ্ছেদ করিথান্তি তুম্বে মান মোর পরম শত্রু অট তেণু এই কালে তুম্বর শির কাটি মু নিষ্কণ্টক মথুরা ভোগ করিবি
4: মথুরাপতি দৈববাণী হেবার তুম্ভে আমক শত্রু মড়ুছ কিন্তু এতে আম্ভর দোষ কিছু না তুম্ভর ভগ্নী সত্য বিবাহিতা পুনি শ্বশুর শাশুঙ্কর দর্শন সুদ্ধা করি না
0: তুম্ভে কথা ছড়া নাই ভুলেবাকু চেষ্টা কলে সুধা জানি জানি আসন্ন মৃত্যুকে মু প্রশ্রয় দেবি নাহি

0: এই দেবী প্রাণীর মুক্তিদাতা স্বয়ং প্রকটিত হচ্ছন্তি। বংশগত বৈরতরু যাদব মানে মোর পরম শত্রু। ভগবান পুড়ি সেই বংশের জাত হই মোর সুতি শত্রুতা করিবে, বিধাতার উত্তম বিচার। যুগ যুগরে দানব মানে বৈরী ভাবরে রাক্ষস জন্মরু মুক্তি পাই আসছন্তি। সেতু কাহিঁকি বঞ্চিত হবে?
1: নিজ উপরে থাই কংস আসুর ভাবনা করিবা বেলে ভগবানঙ্କ প্রকট সময় জানি ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র রুদ্র প্রভৃতি দেবতা মানে আনন্দ মনরে বন্দী সাগরে উপস্থিত হই ভগবান।

0: তুমি রাজা পুণি ভাই হই এপরি অন্যায় করিবা অধর্ম হেব।
1: ধর্ম ধর্ম বিচার্জন হয়ে যাব কি? কংস চায় শত্রুর সমূল বিনাশ, তোর প্রতিপতে কথা দেই অছি, এণু পত্নী হই পতির প্রতিজ্ঞা পূরণ করিবা তোর কর্তব্য অটে। যা।

শ্রোতা বন্ধু, আকাশবাণী জয়পুর তরফরু আপনাদের জন্মাষ্টমীর অনেক অনেক অভিনন্দন জনাই শেষ করুছু হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম আকাশবাণী জয়পুর। শুনন্তু কেতোটি সুগম সঙ্গীত।

0: বোধ এবং পরম্পরার একনিষ্ঠ প্রবক্তা আকাশবাণী।
1: নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সম্বাদ পড়ুছন্তি সুকন্যা জেনা। মুখ্য সম্বাদ, রাজ্যর 41 লক্ষর ঊর্ধ্ব কৃষক পরিবারকু 833 কোটি টঙ্কার সিএম কিষান সহায়তা রাশি প্রদান কলে মুখ্যমন্ত্রী। রাষ্ট্রীয় শিশু অধিকার সংরক্ষণ আয়োগের স্বতন্ত্র অভিযান মাধ্যমে 3800 শিশু শ্রমমুক্ত। শ্রদ্ধা ও ভক্তির সহ পুরী শ্রীমন্দির সমেত রাজ্যের বিভিন্ন স্থানে আজ পালন করা যাচ্ছে জন্মাষ্টমী। এবং বালেশ্বর, যাজপুর ও ময়ূরভঞ্জ জেলায় সুধুরুছে বন্যা পরিস্থিতি। রাজ্যের কৃষি কৃষকঙ্ক আর্থিক সুরক্ষা ও স্বাবলম্বনকু সুদৃঢ় করা দিগরে সিএম কিষান গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কহিছন্তি। ভুবনেশ্বরস্থিত ওইউটি কৃষি শিক্ষা সদনঠারে কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ পক্ষরু আয়োজিত কার্যক্রমে যোগদে মুখ্যমন্ত্রী আজ 41 লক্ষর ঊর্ধ্ব কৃষক পরিবারকু 833 কোটি ঊর্ধ্ব টঙ্কার সহায়তা রাশি প্রদান করিছন্তি। মুখ্যমন্ত্রী কহিছন্তি, ক্ষুদ্র ও নামমাত্র চাষীঙ্ক সমেত ভূমিহীন কৃষি পরিবারকু সহায়তা প্রদান করে কৃষি ক্ষেত্রকু আহুরি সশক্ত করা যাচ্ছে। চাষীঙ্ক আবশ্যকতা সময়ের আর্থিক সহায়তা যোগাইবা সহ সেমানঙ্ক আয় ও জীবন জীবিকাকু সুদৃঢ় করিবা দিগরে এই যোজনা নিরন্তর ভাবে কার্য করুছে। 2025-26 আর্থিক বর্ষর খরিফ ঋতুরে 18,84,000 চাষীঙ্কঠারু 87,48,000 মেট্রিক টন ধান সংগ্রহ করাযাই 5,633,84,00,000 টঙ্কা প্রদান করা যাইছে। কৃষক পরিবারর আত্মনির্ভরশীলতা এবং কৃষি ক্ষেত্রর সমৃদ্ধি পাই রাজ্য সরকারঙ্ক নিরন্তর প্রচেষ্টা জারি রহিব বলি শ্রী মাঝি কহিছন্তি। চাষীমানঙ্ক ফসল বিবিধীকরণ মাধ্যমে ধান চাষ সহ কুকুড়া পালন, মৎস্য চাষ, মহু চাষ, টসর চাষ ভলি সামূহিক চাষ করিবাকু মুখ্যমন্ত্রী পরামর্শ দেইছন্তি। চাষীঙ্ক আয় দ্বিগুণিত করিবা এবং মহিলামানঙ্কু লক্ষ্যপতি করিবা পাই সমস্তঙ্ক প্রচেষ্টা আবশ্যক বলি মুখ্যমন্ত্রী কহিছন্তি।
2: কিনা বাবদকু আমি কুইন্টাল পিছা 3,100 টঙ্কা আজ আমি দৌছন্তি আমার চাষীঙ্কু, অর্থাৎ 1500-1400 টঙ্কা পর কুইন্টাল রে অধিক টঙ্কা চাষী পাইবার এ সৌভাগ্য সবু চাষীঙ্কু প্রাপ্ত হইছি। এহা নিশ্চিত ভাবে চাষীর আয়কু বড়াইবারে বহুত বড় ভূমিকা নেইছি। তার ক্ষতি চাষী আজি আউ ক্ষতি সহু নাই, তাহা ভরণ আজি করা যাই পারুছি। এনু নিশ্চিত ভাবে আমি লক্ষ্য রাখিছু কিভাবে ভাবে চাষী তার আয়কু দ্বিগুণিত করি পারিব।
1: জিলা স্তরের আয়োজিত কার্যক্রমে অন্য মন্ত্রী সিএম কিষান কিস্তি প্রদান করছেন। রাষ্ট্রীয় শিশু অধিকার সংরক্ষণ আয়োগ এনসিপিসিআর এক স্বতন্ত্র অভিযান জরিয়া দেশব্যাপী 3800 অধিক শিশুঙ্কু শ্রমমুক্ত করছন্তি। এই অভিযান কালে 575 অধিক মামলা দায়ের করা যাইছি। কেন্দ্র মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয়ের সূচনা অনুযায়ী গত জুন 12 তারিখর অগস্ট 31 তারিখ পর্যন্ত আয়োগ বিভিন্ন রাজ্য সরকার, পুলিশ ও অন্যান্য সম্পর্কিত প্রতিষ্ঠান জরিয়া স্বতন্ত্র অভিযান চলাই। এতে শিশুমানক থইথান সমেত সেমানঙ্কু শ্রমমুক্ত করিবা লাগি সচেতনতা অভিযান আয়োজন করা যাইথিলা। কটকস্থিত জওয়াহরলাল নেহরু ইনডোর স্টাডিয়ামঠারে আসন্তাকালিঠারু বিজেপির পরিবর্ধিত রাজ্য কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হব। বৈঠকরে দলর সাম্প্রতিক স্থিতি, সাংগঠনিক দক্ষতা ও সরকারী যোজনার ফলপ্রদ রূপায়ণ সম্পর্কে আলোচনা হব বলে আম সংবাদদাতা জনাইছন্তি। সেইভাবে বৈঠকরে আসন্তা পঞ্চায়েত নির্বাচন পাই আলোচনা হব। বৈঠকরে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিঙ্ক সমেত রাজ্য মন্ত্রিমণ্ডলর সদস্য, সমস্ত সাংসদ, বিধায়ক, রাজ্য পদাধিকারী, দলর রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক, রাজ্য প্রভারীঙ্ক সমেত অন্য শীর্ষ নেতৃত্ব যোগদেবে বলে জনাপড়ছে। কলাহান্ডি জেলার স্বাস্থ্যসেবা ও বিভিন্ন জনস্বাস্থ্য কার্যক্রমক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মুকেশ মহালিং সমীক্ষা করছেন। জেলা স্বাস্থ্য, ভিত্তিভূমি, মানব সম্বল, মাতৃ ও শিশু সুরক্ষা, টিকাকরণ, রক্তহীনতা আদি বিভিন্ন বিষয় উপরে মন্ত্রী বিভাগীয় আধিকারী আলোচনা করছেন। জেলার স্বাস্থ্যসেবা সুদৃঢ় করা দিগরে গুরুত্ব দেওয়া মন্ত্রী বিভাগীয় আধিকারী নির্দেশ দিয়েছেন। আপনমানে আঞ্চলিক সংবাদ শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। শ্রদ্ধা ও ভক্তির সহ আজ প্রভু শ্রীকৃষ্ণঙ্ক জন্মোৎসব জন্মাষ্টমী পর্ব পালন করা যাচ্ছে। ভাদ্রব মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিরে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেইথিলে বলি পুরাণ শাস্ত্রে বর্ণনা রয়েছে। এই অবসরে পুরী শ্রীমন্দির সমেত ক্ষীরচোরা গোপীনাথ মন্দির এবং অন্য মন্দিরগুড়িকরে স্বতন্ত্র পূজার্চনা হয়েছে। নিজ আরাধ্যঙ্ক দর্শন পাই বড়ি ভোরর মন্দিরগুড়িকরে শ্রদ্ধাড়ুমানঙ্ক সমাগম।

লেই অল্প ওলেই অল্প গেলে জিয়ে বয়স জমা অঠরতাকু আরে ভাল পায় মতে অল্প ফুলেই অল্প ওলেই অল্প গেলে জিয়ে বয়স জমা

0: গোলা রাতি গোলা রাতি মারলা আছে পানি এত পানি মুই খেয়ে নো দেখলা সে পানি
1: মাফরু জন ভেবে খাইকি আজি আর খাইছে এবে বলে এবে নাই রাতি বার ঘন্টা বেলে মাফরু জন ভাই কৃষ্ণ মাফরু আইবে খাই জন ভাই
0: আজি জন্মাষ্টমী খাইকি কৃষ্ণ মহাপুর জন্মাইবা দিনে এন্থারি সে পানি মারতারলা ফুনি সে বাসুদেব তাঙ্কর বুয়া দাড়ি করি যাইতারলা ফুনি
1: বলি বলি সমান মহাপুর কে দাড়ি করি সিদ্ধি সমান কেটাই দেলা
0: সে খাইছে তার খাইছে মামু ঘরে আরি
1: মামু ঘরে সিটি নন্দৌচ বনাইলে খাই আর খাইছে বলছো
0: নাই নাই নাই বল খাতা এ জন্মাষ্টমী আমার খাজে গোটে খাইছে পুণ্যর দিন কি নাই যে এ দিনে পানি মারলে মারো সিনা আজির দিনলে সমান গোটে ন্যায় যুগ আরম্ভ ইরলা বললা পুরা আরি এলে খাতা লমেল তো লমসিয়া গা এ দে গীত গুড়ি শুনে দেও
1: গীত শুনে দেও

0: যে যাওয়ার বাটে খুলিবু থেকে যাবার
1: তখন লাদা ফেন্ডা মেটাম তো দাঁড়ি করে যাবার আছে হারিকাইটা
0: খুলিবার আছে খুলিবু থেকে যাবার আছে কি নাই সকাল ফাইলা বললে আরে নাই গুলা রাতি যেতকি নাট কর যেতকি কর সকাল ফাইলা বলে খে
1: পেটের কাছে নাট
0: খে কুড়ি ধরলানি খে খাইছে ধরলানি দাঁড়ি করি
1: খুলিবুতি নকল তো নচলে পেট নচলে আরে এনে নাট নাট হইছে তনে তোর পেটের কাছে কাম হইছে
0: সত সত সত এলে খাকে ওর বেড কাটে দিলে বলে তা বলতে যে
1: ও এ দে আমার সিটি বাবু ডাস মই বিড়াইবি খাই
0: আলে আলে আলে আলে এলে পাচার দেবস কি তুই
1: হ্যাঁ
0: আলে পাচার দেস নি শুন দেউ
2: আলে বাবু তোমার নাম কাই না বাবু
3: আমার নাম দামদর বাবু
2: জোয়ার লাগা বাবু
3: জোয়ার
2: কোন গা তোমার এটা
3: আমগুড়া
2: ইয়া আমগুড়া বলে আম খাইলা দেবর আম খাই কি সিটি আমগুড়া বলে কাইতে বনা দেয়াল আছে
3: আগে আম গোসা করে লাবি নি আরে
2: আদিবাসী লোক বলতো পেটর কাছে না থাকা কুলিবুতি বলে কোন তোমার গাঁ লোক যাই বাটাকে যাই করলো কেমতি দিনকে কুলি কলে কত দাম মিললানি আমার সরকার নিয়ে তো কত সুবিধা মিললানি
3: সুবিধা তো করলেন সরকার সরকার তো কত সুবিধা করলেন তোমার আদিবাসী লোককে
2: অনুভূতি বলে মাইজিকে কিন্তু উদলে
3: আনলাম
2: তাহলে ঘরে সুন্দরী মাইজি বলতো জবর ডাবু তাকে জলা ডাবু দিকে বানবার আছে মাইজি সুন্দরী আছে কিন্তু এলে
3: আজকাল
2: তো সরকারি চাকরি মিশা তো টকি বিবাহ কাজে মিশা দাবু মিললাম গো
3: আমার
2: কাছে তো কলা আছে এলে খুলিবুতি কলে বল কি চাষ কাম করলে বল কি কোনটা করলে বল কুয়া তোমার হিসাবে আজিকালি বয়স হলে মিশা পাঠ ছাড়ি দিলে মিশা বুড়া ডকরা ডকরি মানে মিশা পাস করবার কাজে সরকার গোটে নিয়ম করে।

0: আস্তে আস্তে বড়ুছি। আপনার দেখবে সময় লা যে লোক মানুষ জঙ্গল উপরে সে নির্ভরশীল জঙ্গল তাঁর কাঠ বাউঁশ সব নৌলে সেতবে সে করুলে জঙ্গলটা বঞ্চা আমি কম করা কিন্তু প্রায় অশি দশক বেড়ে নবে দশক বেড়ে কিছু লোক সচেতন হলে আরে আমি যদি জঙ্গল উপরে অত্যাচার করা তাহলে আমার উত্তর পিঢ়ি বঞ্চবে কমিটিকা তেমন সে জগিবা আরম্ভ কলে এবং সেইটু আরম্ভ হল কনসেপ্ট ভিএসএস বন সংরক্ষণ সমিতি তেমন সেটু ন্যাচুরাল ফরেস্ট সহ প্লান্টেসন টেক অফ কলে লোক সচেতনতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছি। দ্বিতীয়ত আমার যে বন মহোৎসব হচ্ছে তা দিয়ে স্কুল কলেজ পিলা সমস্ত সচেতন করা হচ্ছে গাঁ গাঁ আজকাল সমস্ত সচেতন হলে সরকার সচেতন করা সদাবেলে মাগণার চারা বন্টন করা হচ্ছে তা যেকোন জায়গার তুমি পারছ গছ কর এপরি কুহচ্ছে মঞ্জি নেই মঞ্জি বি সেমি বুণি দিও গছ যেতে হওয়ার কথা হোক এই চলিত বর্ষ আমার তো প্রিয় প্রধানমন্ত্রী মা পি গছটি এম চালছে সমস্ত কুহচ্ছে মা পি গছটি সমস্ত যদি আমি সমস্ত গোটে গছ পুতিবা দেখুন কেতে কোটি গছ আম ভারতবর্ষে কোটি না কোটি অবহেলা হচ্ছে কিন্তু সচেতনতা বড়ছে লোকর বনীকরণ সকসেসফুল হচ্ছে কারণ আমার যদি ইন্ডিয়া স্টেট ফরেস্ট রিপোর্ট দেখা তাহলে ওড়িশার 2019 মশিয়ার রিপোর্ট এবং 2021 মশিয়ার রিপোর্টে দেখলে 1540 স্কোয়ার কিলোমিটার আমার জঙ্গল জমি বড়ছে সে জঙ্গল জমি বিএসএস দ্বারা রক্ষণাবেক্ষণ হোক কিংবা বনীকরণ দ্বারা
1: জমি বড়ছে কিন্তু ঘনতা বড়ুনি
0: প্রাকৃতিক জঙ্গল হি ঘনতার পরিপূর্ণ থাকে ঘনতা পাইকা এবে যে মিয়ামাকে প্লান্টেসন চালছে সেটা ঘনতা বড়ছে কিন্তু তার কষ্ট দৃষ্টি দেখলে বহু কষ্টিং পড়ে যাচ্ছে আস্তে আস্তে সেসব করা যাইপার আমার দুইটা গোটে প্রডকশন গোটে প্রোটেকশন প্রডক্টিভ ম্যানেজমেন্ট বর্তমানে কমিগাল এবার প্রোটেক্টিভ ম্যানেজমেন্ট চালছে আমি যে ন্যাচুরাল ফরেস্ট অছি তাকে প্রোটেকশন করে রাখুছি মুখ্যত গোটে হল জঙ্গল নিয়া ইবি তার গোটে বাধক সাউছি জঙ্গল
1: বনীকরণ
0: ক্ষেত্রে যে পরিমাণে কমিছে নিশ্চিত ভাবে বড়ব কিছু অসুবিধা নেই ঘনতা বড়ব
1: বনীকরণ খালি করিদেলে তো হবনি তার যত্ন আমাকে কিপরি ভাবে নেওয়া পড়ব
0: বনীকরণ যত্ন হল মুখ্য আপনার সঠিক সময় সব জিনিস বনীকরণ যে কার্য আপনার তা ঠিক ভাবে করবে জলসেচন করবে খরা দিনে আমার যেত যে পা অভাব হচ্ছে এবং ট্যাঙ্কর নিয়ে পা দেবার ব্যবস্থা করবে ফেন্সিং করবে আগে মুখ্য হল যে গাই গোরু সেটিপাই জনসচেতন দরকার অধিকা জায়গার এবার বড় বড় স্কিমে পয়সা অধিকা আলর্ট করে সে ফেন্সিং করছেন ফেন্সিং কলে বি লোক সচেতনতা মুখ্য লোক সচেতন নহলে সকসেসফুল হব না তেমন লোক সদাবেলে সচেতন করা দরকার আমি চেষ্টা করা দরকার আমার বন বিভাগ হোক জনসাধারণ হোক বা যেকোন সংস্থা যে প্লান্টেসন করছেন বনীকরণ করছেন সে দেখা দরকার যে আমি গছ কোণ যত্ন করি সাত আট ফুট হাইট পর্যন্ত তিন বছরে বড়িবার অছি তাহলে গছ তার হব এমিতি জায়গা আছে যেটি বনীকরণ দ্বারা ঘনচতা বড়ি সেটি ওয়াইল্ড লাইফ আছে রহিলে তেমন লোককে নেই আমার বনীকরণ সকসেসফুল রয়েছে আমি লোক আহরি সচেতন করা দরকার ব্যাপক ভাবে বনীকরণ করা দরকার
1: কোরাপুটে ঔষধ বৃক্ষ রোপণ করছেন বন কর্মচারী গোটে উদাহরণ সাজিছেন সে বিষয়ে কিছু আপনার ধারণা আছে
0: হ্যাঁ ঔষধ বৃক্ষ সেপাই স্টেট মেডিসিনাল প্লান্ট বোর্ড রয়েছে সে ঔষধ বৃক্ষ প্লান্টেসন করা ইয়ে করছেন তাপরে জঙ্গলর হি ঔষধ বৃক্ষ লোপ পাই বসলে কিনা ঔষধ বৃক্ষর গোটে এক্সাম্পল কুচি যে অঁলা অঁলা গোটে গছ যদি অঁলা ফলি থাকে সেতবে আমি যেতে হারভেস্টিং করু কিছু লোক সে অঁলা কু নতোলিকি সে গছর কাটি পকাতে এইভাবে যদি আমি করবা তাহলে নিশ্চয় গছ ইয়ে মোর মনে অছি কন্ধমাড়ে শিয়াড়ি লটা প্লান্টেসন করা হতা শিয়াড়ি লটা প্লান্টেসনটা সেটি করা কারণ কল কোণ না শিয়াড়ি পত্র খলি কন্ধমাড় জেলার প্রচুর ভাবে আদিবাসী মানে খলি করে আর্থিক লাভ পাঁচ সেই শিয়াড়ি লটা প্লান্টেসন করা হচ্ছে এবং হাতি পেয়ে সে গোটা ভালো খাদ্য তেমন হাতি পেয়ে বি বাউঁশ চারা রোপণ করছে আজকাল সিড বল করা হচ্ছে বাউঁশ মঞ্জি সংগ্রহ করা তাকে মাটি বল করা দিয়ে ছাটি দিয়া হচ্ছে সে তার মুঠি উঠিছে গন্ধমাধন পাহাড় যেটা বলাঙ্গীর এবং বরগড় সীমার সেটি মধ্যে কিছু ঔষধ বৃক্ষ রোপণ করা হচ্ছে ঔষধ বৃক্ষ রোপণ করা নিহা জরুরি আমি সমস্তে আস্তে আস্তে আয়ুর্বেদিক আড়ি মুহ হচ্ছু যেমিকা এলোপ্যাথিক কিছু সাইড ইফেক্ট যোগ আমি আয়ুর্বেদিক মেডিসিন উপরে বেশি এবার ডিপেন্ড করছু তাপরে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ঔষধ বৃক্ষ মধ্যে প্লান্টেসন করা হচ্ছে রোপণ
1: সাধারণ জনতাঙ্কর স্বয়ং সহায়ক গোষ্ঠী বন সুরক্ষা সমিতি তথা এনজিও মানকর এই যে বনীকরণ কার্যক্রমে কোন সব দায়িত্ব কর্তব্য রয়েছে
0: কারণ সাধারণ জনতা ন চাইবে বনীকরণ সকসেসফুল হব না জনসাধারণ নেইকি হব সেই আমি সদাবেলে বন কর্মচারী মানে সাধারণ জনতা কনফিডেন্স কু নিও আলোচনা করতে তাঁর সহ আলোচনা করে সব কার্য করা যায় তাঁর গাঁ পার্শ্বরে যদি বনীকরণ করা হচ্ছে তাহলে সে যত্ন নেওয়া দরকার গাই গোরু সব ছাড়া উচিত নুহ এবং সে তার যত্ন নিয়ে বন বিভাগ সহযোগ করা দরকার স্বয়ং সহায়ক গোষ্ঠী আমার বিগত দুই তিন বর্ষে ইনভলভ করা হয়েছে তাঁর চারা বড়াই নর্সরি করা কারণ বন বিভাগ কর্মচারী মানে টেকনিক্যাল এইড দেবে টেকনিক্যাল সহায়তা করবে কোণ কোণ কিন্তু করা যাইপার এবং সে চারা উঠলে থরে সে চারা কলে তাঁর গোটে ইনভলভমেন্ট আসবে কারণ যেদিন পর্যন্ত আমি গছক ভালো নপাইছি গছ

0: প্রতি মমতা নসব তাহলে বনীকরণ বা সচেতনতা আসব না। বন সুরক্ষা সমিতি আসত সেমান ন্যাচুরাল ফরেস্ট বা তাঁর যা যা এরিয়া আলর্ট করা যাই যে জঙ্গল তাঁর দিয়া যাই তার সুরক্ষা করছেন, তা ভিতরে প্লান্টেসন করছেন, সেমানে অঙ্গাঙ্গী ভাবে জড়িত বন কিছু এনজিও সেমানে প্লান্টেসন টেক অফ করছেন। তা বাদে আপনার দেখবে ইন্ডষ্ট্রিয়াল প্লান্টেসন বড় বড় যে পেপর ইন্ডষ্ট্রি হল পল্প ইন্ডষ্ট্রি হল যে আগুর বাউঁশ উপরে বেশি নির্ভরশীল সরকারি জঙ্গল বাউঁশ উপরে নির্ভরশীল বর্তমানে বাউঁশ র মেটেরিয়াল ইউজ হচ্ছে কারণ বাউঁশ জঙ্গল এতে পরিমাণে বাউঁশ যোগাই পাও না, তেমন সেমানে তাঁকর নিজস্ব প্রডকশন পেপর পে হো কিংবা পল্পে হো সেমানে তাঁকর বন্দীকরণ করছেন, তেমন সেমানে লোকঙ্কু সচেতন করি তাঁকর জমি উপরে ভালো কোয়ালিটি প্লান্টিং মেটেরিয়াল দিয়ে এখানে প্রডক্টিভ ওরিয়েন্টেড হবে যে গছটা কিন্তু অধিকা প্রডকশন দেলে তাঁর পল্প অধিক বাহার সেমানে করছেন। সেল্টর বেল্ট কোস্টাল এরিয়ারে ঝাউ জঙ্গল প্লান্টেসন বি করা হচ্ছে সেটি নিহতি ভাবে দরকার কারণ গোটে সেল্টর বেল্ট নহলে বালি উড়িকি আসিকি বালি পোতি দেব জমি সব কৃষি বিকাশে বাধা করিব বাত্যা বন্যা প্রোটেক্ট করিপারিব।
1: স্যার বনীকরণকু নি সরকারঙ্কর কি কি যোজনা সব রহিছি বা কি মিশন সব কাম করুছি
0: বনীকরণ পিঙ্গা সদাবেলে আমার যে স্টেট প্ল্যান আছে প্রথম গোটা গোটে গ্রিন মহানদী মিশন আছে মহানদী মিশন কারণ মহানদী তো ছত্তিশগড় বাহারি আমার যে আসছি আস্তে আস্তে নদী শুকি শুকি যাচ্ছি কারণ গছ নরলে তার সয়েল বাইন্ডিং ফ্যাক্টর নরলে পানি ওয়াটার লেভেল বি কমিযিব। মহানদী বর্তমান সেই অবস্থা হল মহানদীর উভয় পার্শ্ব যে গছ সেসব লা সেসব না গোটে মিশন গ্রিন মহানদী মিশন রে আমার যেতে ডিস্ট্রিক্ট যে ঝারসুড়া ঠু আরম্ভ করে ঝারসুড়া সম্বলপুর বৌদ্ধ সোনপুর মহানদী যে এরিয়া দিয়ে প্রবাহিত হয়েছি তার দুই পার্শ্বরে ব্যাপক চারা রোপণ করা হচ্ছে। আর গোটে জগন্নাথ বন প্রকল্প আছে যেটা কি জগন্নাথ রথ কাঠ পাই নয়াগড় আছে আঠগড় আছে বিপ সকসেসফুল হয়েছে। তারপরে সেন্ট্রাল স্পোর্টস ফন্ড স্কিম যেটা আছে গ্রিন ইন্ডিয়া মিশন তা দেহে কেন্দ্র সরকার 60 ভাগ দৌঁচ
1: রাজ্য সরকার
0: 40 ভাগ দৌঁচান সেথির ব্যাপক বনীকরণ করা হচ্ছে যেটা হচ্ছে কম্পেনসেটরি আপোরেস্টেশন মনে কর কোনসি জঙ্গল জমি যদি নষ্ট হচ্ছে কোনসি ডেভেলপমেন্টাল কাম পাই কেনাল হল কোনসি ফ্যাক্টরি হল যে কোনসি রাস্তা হল এসব পাই যে করা হচ্ছে সেথিপাই সমপ্রণে জঙ্গল সৃষ্টি করা যাচ্ছি। তারপরে ওম্বাডসি প্লান্টেসন করছি ওম্বাডসি যেটা করছি মাইনিং এরিয়া যে সব অছি তাঁকর সে ওম্বাডসি ফন্ড করে সেটি মধ্যে প্লান্টেসন করা যাচ্ছি। এইভাবে ভাবে বনীকরণ ব্যাপক ভাবে বিভিন্ন এজেন্সি দ্বারা করা যাচ্ছি বিভিন্ন স্কিম মধ্যে অছি আম জঙ্গল যোজনা ওড়িশা ফরেস্ট সেক্টর যে ওড়িশা বনাঞ্চল ফরেস্ট সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট যে থিলা সে মধ্যে আগুর ব্যাপক বনীকরণ করেছিলা এবং সরকার ব্যাপক ভাবে মাগণার চারা দৌঁচান্তি লোকমানে তাঁকর নিজ জমিরে গছ লগাইবা পাইঁকা গোটে কথা হল যদি আমি নিজে বন সৃষ্টি করিবা সাধারণ রিকোয়ারমেন্ট যা যা কাঠ আছে তাকে যদি করিপারিবা তাহলে আমি প্রাকৃতিক জঙ্গল উপরে প্রেসরটা কমিযিব তেমন সেইপাই বনীকরণ বিভিন্ন এজেন্সি দ্বারা করা হচ্ছে এবং এ প্রায় সকসেসফুল মধ্যে হচ্ছে।
1: আপনার যা কহিলেন যে অনেক জায়গায় বনীকরণ হচ্ছে গছ লগা যাচ্ছে এগুলা সত্য হলে তার রক্ষণাবেক্ষণ ঠিক ভাবে করা যাই পারুনি এ সম্পর্কে আপনার মত কোন?
0: এতে মু সম্পূর্ণ একমত নহলে পার্শিয়াল একমত কেতক জায়গায় এ দেখা যাচ্ছে রক্ষণাবেক্ষণ যোগু কারণ গোটে এক্সাম্পল মু দেবি আমি গোটিয়ে স্কুল যদি বন মহোৎসব করছু সেই সেই জায়গায় প্রতিবর্ষ করছু তার অর্থ সেটি আমি কিছু রক্ষণাবেক্ষণ করে পারুন প্রতিবর্ষ বন মহোৎসব গছ লগাউছু তাহলে পুনি সেই জায়গায় পুনি গছ কেন তেমন রক্ষণাবেক্ষণ হয়ে পার না রক্ষণাবেক্ষণটা আকচুয়ালি হল সচেতনতা সমস্তে সচেতন হওয়া দরকার যেটি লোক সচেতন সেটি আমি সকসেস হয়েছু যেটি লোক সচেতন না সেটি প্লান্টেসন ফেলিওর হয়েছে।
1: গছ সুরক্ষায় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স তার কিছু ভূমিকা আছে কি?
0: বর্তমান সুদ্ধা হই না আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স তো এটা বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা সব ইয়ে চালিছি
1: যে পশু পক্ষী মানক সুরক্ষা
0: চালিছি কারণ ভবিষ্যতে ইয়ার নিশ্চয় উপযোগ করা যাব মনে কর আমার সাইট সিলেকশন হল সয়েল ফার্টিলিটি জানিয়া পাইঁকা চয়েস অফ স্পিসিস হল গছর গ্রোথ পাইঁকা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিশ্চিত উপযোগ করা যাবো।
1: স্যার এতে সুরক্ষা সত্ত্বে রক্ষণাবেক্ষণ সত্ত্বে দেখা যাচ্ছে যে শিকারী মানে বড় বড় সব দামিকিয়া গছ শিশু শাগুয়ান এগুলো সব কাটিকি নিয়ে যাচ্ছে বন কর্মচারী ধরুচার তাঁকু তথাপি বি দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে চোরিটা বি বড়ি যাইছি সেটাকু কেমতি রোকা যাই পারিব?
0: হ্যাঁ যেতবে লোক মানুষ অন্য কোণী রোজগার পন্থা নথিলা সেতবে জঙ্গল চোরি হোতলা মোর অভিজ্ঞতার মু কইবি যে এবে এই কেতে বর্ষ হলা জঙ্গল চোরি বহু প্রাণ কমি যাইছে কারণ লোক পাখে এবার প্রচুর এমপ্লয়মেন্ট এন্ড জেনারেশন বা প্রচুর আর্থিক সুযোগ সব তাঁকু উজালা গ্যাস দিয়াগলা মো চাকরি আরম্ভ করুলি দেবগড়ে মু রেঞ্জ ট্রেনিং নেউলি সেতবে ব্যাপক ভাবে জাল কাঠ সেই টাউন কু আসে জস্ট আসেসমেন্ট করা পাইঁকা দেবগড় টাউন কু চারটা রাস্তা যে বসছি তাকে থাকে চেক কলি দিন কু দুই ট্রক লোড খালি কাঠ বাহারা মু তো আসেস কলি যদি ইতি কাঠ প্রতিদিন এই টাউন রে খরচ হব তাহলে এই জঙ্গল রহব কেমনি তেমন সেসব জিনিস বর্তমান বহুত আর না একরে ভিএসএস মানে সব আক্টিভ হয়ে গেল বন সুরক্ষা কর্মী মানে কে কাহ এরিয়ার কাউ ছাড়ু না ম্যানেজমেন্ট সে সহযোগ করছে বন বিভাগ সে তাঁকর

আজির কার্যক্রমক প্রযোজন এবং পরিচালনা করে রাজীব কুমার মাহন্ত এবং উপস্থাপনার নিহারপাড়া পট্টনায়ক। আজ বিদায় দিন্তু, রহুচু, নমস্কার।

0: আরে ভাই কমলা প্রসাদ, আস আস। আচ্ছা কোন সব খবর কহিল?
1: কোন আউ কহিবি, তোমার সেদিন ভাষণ কথা শহরের আজি যাই পড়ুছি। শত্রু সবু ঘাবি হয়ে এবে তো মজা সেইটি যে অমৃতরার সভায় চান্দা কথা উঠালা মাত্রে চান্দা না।
0: আরে না না, সে তো 10-20 হাজার টঙ্কা নিশ্চয় গোটাইব।
1: ছাড় ম, যদি 500 টঙ্কার পয়সাটি অধিকা পায় না তাহলে নিশ্চয় কাটিলি জানো।

0: এই কথা যদি তাহলে মু এই আসিলি দুই মিনিটরে। মতে এঠি কুয়ারে আনলে? এ তো প্রেমার ঘর নুহে।
1: আগ টিকে বগিচা আড়ু বুলি আসিবা, তারপরে প্রেমা ঘরকু যিবা।
0: মতে সিধা নেই প্রেমা ঘরে পৌঁছান্তু, নাই তো মু
1: কোন করিব।
0: মু আপনকু হাত জড়ছি কমলা বাবু, ভগবানক দহি মো প্রতি দয়া করন্তু।
1: আরামরে কোঠরে বস, মু তো তোর দয়া ভিক্ষা মাগুছি। মু তোর এই পাদ তলে সবু কিছু অজাড়ি দেবাকু চাহে। এই মাসে দি মাসে তুই খালি এইঠি এই বগিচা ঘরে রহ।
2: এইভাবে নিজের জীবন বঞ্চাই পূর্ণা কমলাপ্রসাদ বগিচার ধাই পড়িযায়। কিছু সময় পরে জনে বৃদ্ধঙ্কর সহায়তায় পূর্ণা অমৃতরায়ঙ্কর বনিতাশ্রম যাই পৌঁছি যায়। সহর সারা কমলাপ্রসাদ কুকর্মর প্রচার হয়ে সারি থাকে। ব্যান্ডেজ বাঁধি সে ঘরে পড়ি থাকে। আর অনুতপ্ত বাপা মা তার এই অসত কর্ম পাই নীরবরে লোহ গড়ু থাকে। কিন্তু অন্যপক্ষে তার স্ত্রী সুমিত্রা বহুত খুশি থাকে। সে ভাবু থাকে এইনে বাবুঙ্কু ঠিক শিক্ষা মিলিছে। দানুনাথ ঘরে বি অবস্থা অন্যরকম থিলা।
3: আরে দানু, তু কোন বাট ভুলি আসিগলু?
4: মতে ক্ষমা করে দে ভাই, তো সাথে মু খুব কুচ্ছিত ব্যবহার করছি, কিন্তু বর্তমান বুঝি পারুছি তো রাস্তা হি ঠিক। সন্দেহ আর বিদ্বেষ মতে অন্ধ করে দিছিলা রে অমৃত।
3: দানু বিশ্বাস কর, তো প্রতি মো মনরে কোনসি আবিলতা নাহি। তাছাড়া তোর অপরাধ বা কোন? লোকর ধন সম্পত্তি হয়ে গেলে সেমানে টিকে অমড়া মারি যাতে। তোতে প্রেমা ভাই সাক্ষাৎ লক্ষ্মী মিলে যাই যেতবে।
4: সত কহবা গলে অমৃত, মু প্রেমার যোগ্য নথিলি। কথা হলা তাকে জলাই পড়ে মারিবাকু মু তা আগরে তো নিন্দা আরম্ভ করিছিলি।
3: আচ্ছা এসব বকবক বর্তমান বন্ধ কর। তু পিলাবেলে মোর যেমিতি থিলু আজি বি ঠিক সেমিতি, এ কথা মু জানে। চল আশ্রম বলি আসিবা।
4: হউ চল।
3: দানু এই দেখ, পূর্ণা কেমিতি সুন্দর ফুলদানি সব তৈরি করছে,
4: চল তাকে দেখা করে আসিবা।
3: পূর্ণা কেমিতি অছো? এই দেখ কি আসছে।
0: আরে ভাই, প্রেমা ভালো আছে তো? তাকে কই দেব, সে তো মতে পুরা ভুলি গলা কি কোন? মু বঞ্চিছি কি মরিছি সে খবর বি রক্ষাক তার তর নাই।
4: না না, আজি কালি ভিতরে প্রেমা হি তোম পাক আসিব।
0: নিশ্চয় পঠেও ভাই। আচ্ছা মু আসে, জনে ভৌণী কু ঔষধের সময় হেলানি। নমস্কার।
4: অমৃত, তু পূর্ণা কো বাহাবারে কিছু আপত্তি আছে? তাহলে তোর প্রতিজ্ঞা বি পূরণ হব।
3: এ কোন কোছো? পূর্ণা মোর ভৌণী, তা মন স্থির হয়ে গেলা পরে গোটে যোগ্য বর থেকে তা হাতকু দিহাত করে দেবি।
4: তাহলে নিজ বিষয়ে কোন চিন্তা করছু?
3: কো কথা?
4: বাহাগর কথা? আউ কো কথা?
3: মোর তো বাহাগর হয়ে সারছে।
4: এ কোন কেউঠি ভাউজ কাহান্তি?
3: এতে সময় আশ্রমরে বুললুনি তথাপি দেখি পারলুনি।
4: এই সিধা সিধা কহ, নহলে মাড় হব।
3: কথা বুঝিয়াকু তোর টিকে সময় দরকার পড়ুছে। মু যাহাকু বাহা হয়েছে তাকে সারা দুনিয়া দেখিছন্তি। করুণা হেলা তার না, তা শরীর ডাকি লুহারে গড়া, আউ এই আশ্রম তাহারি প্রতিবিম্ব।
4: মু জানি নথিলি যে তু তোরি প্রতিজ্ঞা এভাবে ভাবে পূর্ণ করিবু, নচেত মু প্রেমাকু কদাপি বাহা হইনথান্তি।
3: হে কোন, তোতে সেতিকি বেলা হি কহিতিলি না যেতবে মু প্রেমার প্রেমরু ধীরে ধীরে মুক্তি লাভ করুথিলি, ভুলি গলুনি বোধে? মু কহিতিলি না বর্তমান মো আখি আগরে লক্ষ লক্ষ প্রেমা দেখা যাচ্ছে, লক্ষ লক্ষ লক্ষ লক্ষ লক্ষ লক্ষ।